শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM রে। আমার সমস্ত কার্যক্রম আপনার নিউজ অন AIR আপ ডাউনলোড করে শুনেপারে। আরম্ভ করছু আজর ভক্তিগীতর কার্যক্রম ভক্তি কল্লোড়।

0: धन्यवाद आपका बहुत बहुत आभार बहुत बहुत बधाई वंदे मातरम जय हिंद वंदे यू
1: माननीय केंद्रीय आयुष राज्य मंत्री स्वतंत्र प्रभार श्री प्रताप राव गणपत राव जाधव ने अभी सभी का यहां पर स्वागत किया और साथ ही आयुष मंत्रालय ने योग को बढ़ावा देने के लिए जो पहल की है उनके बारे में बताया हम आपको बताएं कि माननीय राज्यपाल पश्चिम बंगाल श्री आर एन रवि माननीय मुख्यमंत्री पश्चिम बंगाल श्री शुभेंदु अधिकारी और प्रधानमंत्री जी स्वयं आज के दिन के लिए विशेष तौर पर तैयार किए गए परिधान में इस समय है योग को परिलक्षित करती हुई टी शर्ट्स हैं और साथ ही पतलून पहनी है और जो भी योगाभ्यर्थी यहां पर बैठे हैं योग साधक यहां पर बैठे हैं रंग बिरंगे मैट्स पर वो बेहद उत्साहित हैं माननीय प्रधानमंत्री जी की उपस्थिति में उल्लास है लेकिन साथ ही अनुशासन भी है
2: यस एंड एवरी एंथुसियास्ट हियर एंड नाउ द ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल श्री शुभेंदु अधिकारी
3: वंदे समवेत सुनागरिक भद्रमंडली আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং যার হাত ধরে সিটি অফ জয় এই কল্লোলনী তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম যোগ বঙ্গে ফিরে এলো সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে এগারো কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি মহামহিম রাজ্যপাল মাননীয় আর এন রবিজি রয়েছেন ভারত সরকারের মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না কারণ আমাদের অজানা আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন আমি কথা বাড়াবো না শুধু একটা কথাই বলবো 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন যোগই একমাত্র মুক্তির উপায় যোগই আনন্দ যোগই প্রেম এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন

0: আমি আর কথা বলা ভয়াবো না, ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honourable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honourable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who

0: অঙ্গনবাড়ি কেন্দ্রক গতকাল মহিলা ও শিশু বিকাশ বিভাগের উপসচিব মোনালিসা দেবতা গস্ত করে সেটারে শিশুক প্রদান করা যাওয়া পুষ্টিকর খাদ্য প্রাক প্রাথমিক শিক্ষা এবং অন্যান্য সুবিধা সুযোগ নিয়ে সমীক্ষা করেছেন। সুবর্ণপুর জেলাপাল কার্যালয় সম্মিলনী কক্ষে গতকাল শিশু শ্রমিক নিরাকরণ সচেতনতা কার্যক্রম 2026 অনুষ্ঠিত হয়ে যাই। জেলাপাল ডক্টর নৃপরাজ সাহু অধ্যক্ষতার অনুষ্ঠিত কার্যক্রমে জেলা শ্রম অধিকারী যোগদ শিশু সুরক্ষা রহি বিভিন্ন আইন উপরে আলোকপাত করে। যাজপুর জেলা স্বাস্থ্য বিভাগ পক্ষ জিলাস্তরীয় ম্যালেরিয়া মাস পালন নিয়ে এক বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়ে যাই। জেলাপাল অম্বর কুমার কর বৈঠকের অধ্যক্ষতা করে সমস্ত আবাসিক বিদ্যালয়গুলিকের মশারি ব্যবহার নিয়ে সচেতনতা সৃষ্টি উপরে গুরুত্ব প্রদান করেছেন। আসন্তা সপ্তাহে হওয়াকু থিবা ফাইলেরিয়া রোগী চিহ্নট কার্যক্রমক সফল করা পাই সবু পঞ্চায়েতর সরপঞ্চক সচেতন করা পাই সে পরামর্শ দিয়েছেন। সম্বলপুরের প্রসিদ্ধ শীতলষষ্ঠী যাত্রা দেবদেব মহাদেব এবং মাতা পার্বতী মন্দির প্রত্যাবর্তন সহ উদযাপিত হয়েছে। শুক্রবার মধ্যরাত্রি আরম্ভ হয়ে দেবদম্পতি নগর পরিক্রমা শোভাযাত্রা গত সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। প্রবল গরম এবং গুড়ুগুড়ি সত্ত্বে শোভাযাত্রার বহু কলাকার ও শ্রদ্ধালু উৎসাহ সহ অংশগ্রহণ করে। রায়গড়া জেলা কল্যাণসিংপুর থানা অন্তর্গত ইন্তালিগুড়া গ্রাম নিকটে ঘটিথিবা ভিড় হিংসা ঘটনার জড়িত 20 জন কথিত অভিযুক্তকে গিরফ করা যাইথিবা জেলা আরক্ষী অধীক্ষক রাজপ্রসাদ কহিছন্তি। এই ঘটনার তদন্ত জারি রহিথিবা বেলে জড়িত থিবা লোকঙ্কু খুব শীঘ্র গিরফ করা যাইব বলি সে কহিছন্তি। গুজরাটর আহমেদাবাদে চালিথিবা জাতীয় বরিষ্ঠ সন্তরণ প্রতিযোগিতার ওড়িশার মন্নতা মিশ্র কাংশ পদক হাসল করেছন্তি। পূর্বরু প্রত্যাশা রায় 2টি স্বর্ণ এবং গোটিয়ে কাংশ পদক বিজয়ী হয়েছিল। রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থিবা বেলে কালবৈশাখী প্রভাবে বিভিন্ন স্থানের বর্ষা হয়ে যাই। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রের সূচনা অনুযায়ী আসন্তা 4 দিন পর্যন্ত বর্ষা লাগি রহিব। এথিপাই বিভিন্ন জেলাকু সতর্ক সূচনা জারি করা যাইছি। অপরপক্ষে বর্ষার প্রভাবে রাজ্যের তাপমাত্রা হ্রাস পাইছে। গতকাল ঝারসুগুড়া এবং বৌদ্ধরে সর্বাধিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রহিছিলা। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকরে শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। সুস্থ আয়ু পাই যোগ বার্তা নেই আজ পালন করা যাচ্ছে 12 আন্তর্জাতিক যোগ দিবস। যোগ সমস্ত একতা সূত্রে বাঁধি রাখিছি কহিলে প্রধানমন্ত্রী। কলকাতার 3টি যুদ্ধ জাহাজক আজ ভারতীয় নৌসেনার সামিল করবে প্রধানমন্ত্রী। দেশর 551টি সহরে আজ অনুষ্ঠিত হব নিট ইউজি পুনঃপ্রবেশিকা পরীক্ষা এবং 3 সিরিজ বিশিষ্ট ক্রিকেট ফাইনালে আজ অনুষ্ঠিত হব ভারত এ ও শ্রীলঙ্কা এ মধ্যে ম্যাচ। যোগর শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উপকারিতা সম্পর্কের সচেতনতা সৃষ্টি লক্ষ্যে আজ বিশ্বব্যাপী 12 আন্তর্জাতিক যোগ দিবস পালন করা যাচ্ছে। চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে সুস্থ আয়ু পাই যোগ। এহা মাধ্যমে সমস্ত বয়সবর্গর লোকঙ্ক পাই যোগর গুরুত্ব ও সুস্থ জীবনশৈলী গঠনরে এহার ভূমিকা উপরে গুরুত্বারোপ করা যাচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবসর মুখ্য কার্যক্রম পশ্চিমবঙ্গ কলকাতার ঐতিহাসিক রেড রোড ঠারে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কার্যক্রমে যোগ দিয়েছিলেন। এই অবসরে শ্রী মোদি কহিছিলেন যোগ সমস্ত একতার সূত্রে বাঁধি রাখিছি। যোগ কৌশি গোটিয়ে আয়ুবর্গ পাই সীমিত নুহে বরং সমস্ত উদ্দিষ্ট। যোগ মাধ্যমে বয়স বড়া সহ জনে ব্যক্তি সুস্থ ও সক্রিয় রহিপার বলে শ্রী মোদি কিন্তু।
2: ভারত মে হিমালয় সে লেকর হিন্দ মহাসাগর তক পূর্বোত্তর আর পূরব মে বঙ্গাল সে লেকর পশ্চিম মে সৌরাষ্ট্র তক পুরা দেশ যোগ কি ঊর্জা সে চৈতন্য সে ভরা হুয়া নজর আ রা হ্যাঁ। পুরা দেশ পুরা বিশ্ব এক দূসরে সে জুড়া হুয়া নজর আ রা হ্যাঁ। ইহি তো যোগ কি তাকত হ্যাঁ। যোগ সবকো জোড়তা, যোগ সবকো সাথ লাতা।
1: যোগ কার্যক্রমে হাজার হাজার সংখ্যার জনসাধারণ রেড রোড্রে যোগ দেওয়া সহ দেশ ও বিদেশের বহু নাগরিক আভাসী জরিয়ে ভাগ নিয়েছেন। কেন্দ্র সংস্কৃতি মন্ত্রণালয় পক্ষ দেশের 100টি প্রতীকাত্মক

নমস্কার শ্রোতা বন্ধু, আন্তর্জাতিক যোগ দিবস অবসরের আকাশবাণী তরফর আপন সমস্ত হার্দিক শুভেচ্ছা আউ অভিনন্দন জনাই আরম্ভ করুছি মাসিক আইন পত্রিকার কার্যক্রম আম আইন আম সুরক্ষা। আজির উপস্থাপনায় মু প্রিয়দর্শিনী সাহু। শ্রোতা বন্ধু, আজির আম আইন আম সুরক্ষা কার্যক্রমের সম্পাদকীয় বিষয়বস্তু রয়েছে সুস্থ সমাজ গঠনের যোগ ও আইন। এরপরে বরিষ্ঠ নাগরিকঙ্ক সুরক্ষা পাই কোন রয়েছে আইনের ব্যবস্থা, সে সম্পর্কে কথা হবা পুরীর আইনজীবী পদ্মনাভ দাসক সহিত। আজির আইন কথার আমি কথা হবা সমাধান সমারোহ 2026 সম্পর্কে, আউ তা সহিত আপনক পাই রয়েছে কিছি আইন সমাচার। শ্রোতা বন্ধু, যেতেবেলে আমি যোগ শব্দটি শুণু আম মনকু সাধারণতঃ কেতেক শারীরিক আসন, প্রাণায়াম কিংবা ধ্যানর চিত্র আসিথায়। আমি ভাবু যে যোগ হেউছি কেবল ব্যক্তিগত স্বাস্থ্য, মনর শান্তি ও আধ্যাত্মিক চেতনার গোটে মাধ্যম। কিন্তু আপন কেবে কোন চিন্তা করেছেন কি এই প্রাচীন ভারতীয় সংস্কৃতি আউ জীবনশৈলীর আম দেশের সংবিধান আইন নীতি সহিত কোন সম্পর্ক রয়েছে? তবে শ্রোতা বন্ধু চলন্তু আজির এই বিশেষ আলোচনায় আমি সেই দিগ উপরে কথা হবা। সেথিপাই তো আজি আম সম্পাদকীয় বিষয়বস্তু রয়েছে সুস্থ সমাজ গঠনের যোগ ও আইন। শ্রোতা বন্ধু, আম সংবিধানের প্রণেতা মানে গোটি কল্যাণকারী রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটর পরিকল্পনা সববেলে করে আসিলে। গোটিয়ে সমৃদ্ধ রাষ্ট্র গঠন পাই নাগরিক মানকর স্বাস্থ্য সবুঠারু গুরুত্বপূর্ণ, এই কথা তো আমি সমস্তে জানিছে। তবে সংবিধানের চতুর্থ ভাগে থিবা রাষ্ট্র নির্দেশাত্মক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসিরে স্বাস্থ্যর অধিকারকু ব্যাপক গুরুত্ব মধ্যে দিয়া যাইছি। যদি আমি সংবিধানের আর্টিকল 47 মানে ধারা 47 কু দেখিবা, এহা স্পষ্ট ভাবে কহে যে নিজের নাগরিক মানকর পোষণর স্তর ও জীবন ধারণার মান বৃদ্ধি করা সহ জনস্বাস্থ্যর সুধার আনিবা হেউছি রাষ্ট্রর প্রাথমিক কর্তব্য। সেইপরি ধারা 41 মানে আর্টিকল 41 অনুযায়ী অসুস্থতা কিংবা অন্যান্য অক্ষমতা সময়ের লোকমানকু সরকারি সাহায্য আর সুবিধা যোগাই দেবা রাষ্ট্রর দায়িত্ব। তবে এই সাংবিধানিক প্রতিশ্রুতি পূরণ করা কেবল ডাক্তারখানা খোলিবা কিংবা ঔষধ বাটিবা যথেষ্ট নুহ, বরং প্রিভেন্টিভ হেলথ কেয়ার মানে প্রতিষেধমূলক স্বাস্থ্য সেবা উপরে গুরুত্ব দেওয়া মধ্যে খুব জরুরি। আউ এই স্থানরে হি যোগ গোটিয়ে শক্তিশালী আইনগত আউ প্রশাসনিক সাধন ভাবে উভা হয়েছি। শ্রোতা বন্ধু, সুস্থ সমাজ গঠন দিগরে সরকারক আইনগত প্রয়াসর গোটিয়ে বড় উদাহরণ হেউছি ন্যাশনাল আয়ুষ মিশন মানে রাষ্ট্রীয় আয়ুষ মিশন। এই মিশন অধীনে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি সহিত যোগ এবং প্রাকৃতিক চিকিৎসাকে দেশের মূল স্বাস্থ্যসেবা গ্রিড সহিত আইনগতভাবে সংযুক্ত করা যাইছি। আজি দেশের হাজার হাজার আয়ুষ্মান আরোগ্য মন্দির বা স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রে যোগ প্রশিক্ষণকে বাধ্যতামূলক।

শ্রোতা বন্ধু, আপনার সমস্তে জাঁথিবে আজ হচ্ছে আন্তর্জাতীয় যোগ দিবস। আমি এথর পালন করছি দ্বাদশতম আন্তর্জাতীয় যোগ দিবস। তেবে এই যোগ দিবসের বিশেষ কিছু কথা হওয়া হলে তা পূর্ব শুনে নিয়ন্তু টঙ্কা তোতে সালাম। ওড়িয়া চলচ্চিত্রর গীতটি কণ্ঠে সাজাইছেন বিশ্বস্বরূপ অসীম পণ্ডা।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM আমার সমস্ত কার্যক্রম আপনার নিউজ অন AIR আপ ডাউনলোড করে শুনেপারে। এবে আসুন শুণবা বজরঙ্গী ভাইজানর গীতটি কণ্ঠে সাজাই পাপন।

0: প্রসঙ্গ শক্তি সুরক্ষা ও দীর্ঘস্থায়ী শক্তি উপলব্ধতা ও সমানতা এবং প্রযুক্তি বিদ্যা ও নবসৃজনের আলোচনা হব। সমস্ত এগারোটি ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলির শক্তিমন্ত্রী এবং বরিষ্ঠ অধিকারী মানে বৈঠকের অংশগ্রহণ করে শক্তি সুরক্ষা এর দীর্ঘস্থায়ী এবং নবসৃজন ক্ষেত্রে আপোষ সহযোগ দৃঢ়ীভূত করা নিয়ে আলোচনা করার কার্যসূচী রয়েছে। চলিত বর্ষ ভারতের অধ্যক্ষতায় হওয়াকু থিবা ব্রিক্স বৈঠকের বিষয়বস্তু রয়েছে আত্মনির্ভরশীল নবসৃজন সহযোগ এবং দীর্ঘস্থায়ী গঠন। এই বৈঠক ভারতকে সমাবেশী বৈশ্বিক শক্তি ভবিষ্যতের স্বরূপ গঠন দিগরে গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করিব। আমেরিকা ও ইরান মধ্যে মধ্যবর্তীকালীন বুঝামণাকে সুদৃঢ় করা এবং পশ্চিম এশিয়ার লাগি রয়েছে বিবাদ শেষ করা উদ্দেশ্যে আজ সুইজরল্যান্ডর বর্গনস্টকঠারে আমেরিকা এবং ইরান মধ্যে আলোচনা জারি রয়েছে। কাতার এবং পাকিস্তানের অধ্যক্ষতায় এই আলোচনা হচ্ছে। আমেরিকা উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স আমেরিকা প্রতিনিধিমণ্ডলীর নেতৃত্ব নেওয়া ইরান পক্ষর সংসদ অধ্যক্ষ মহম্মদ বগের গালিবাফ এবং বৈদেশিক মন্ত্রী আবাস আরাগাছি নেতৃত্ব নেওঁ। লেবানন উপরে ইসরায়েল লগাতার আক্রমণ যোগু হরমুজ প্রণালীরে জাহাজ যাতায়াত বন্ধ করা সম্পর্কে ইরান কহিবা পরে এই বৈঠক আরম্ভ হয়েছে। অন্যপক্ষে আমেরিকা সেনা পক্ষ কুহাযাইছি হরমুজ প্রণালী দিয়ে সমস্ত জাহাজের যাতায়াত চালু রয়েছে। শ্রীলঙ্কার দাম্বুলাঠারে পুরুষ বর্গ ভারত এ এবং শ্রীলঙ্কা এ মধ্যে অনুষ্ঠিত দিনিকিয়া ত্রিরাষ্ট্রীয় সিরিজের ফাইনাল ম্যাচে ভারত শ্রীলঙ্কা 66 রনের পরাস্ত করেছে। ভারত প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভরের 9 উইকেট বিনিময়ে 377 রন সংগ্রহ করেছিলা। এর জবাবে শ্রীলঙ্কা দল 47 ওভর গোটিয়ে বলরে 311 রন করা সক্ষম হয়েছিল। ভারত পক্ষ তিলক বর্মা 67 রন সংগ্রহ করে এবং বৈভব সূর্যবংশী 94 রন সংগ্রহ করে। ভারত পক্ষ ইয়স ঠাকুর এবং বিপ্রাজ নিগম তিনোটি লেখায় উইকেট অক্তিয়ার করে অঙ্কুল রায় দুইটি উইকেট নিয়ে। শ্রীলঙ্কা কুগাথাস মাধুলান রবীন্দু ফর্ণাণ্ডো এবং ওয়ানুজা সাহান দুইটি লেখায় উইকেট অক্তিয়ার করে। শ্রীলঙ্কা পক্ষ ওয়ানুজা সাহান 69 বল্রু 62 রন করে সদিরা সামারে বিক্রম 44 বল্রু 52 রন সংগ্রহ করে। অকল্যাণ্ডে অনুষ্ঠিত এফআইএচ হকি মহিলা ন্যাশনাল কপ প্রতিযোগিতার ভারতীয় মহিলা হকি দল চ্যাম্পিয়ন হয়েছে। ভারত নিউজিল্যাণ্ডকে 2-0 গোলের পরাস্ত করে ফাইনালে বিজয় হয়েছে। খেলার প্রথম 4 মিনিট মধ্যে ভারত পক্ষ নবনীত কৌর প্রথম গোল দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এফআইএচ হকি মহিলা ন্যাশনাল কপ প্রতিযোগিতার ভারতের হকি দল বিজয় হাসল করে শুভেচ্ছা জনাইছেন। যুক্তরাষ্ট্র আমেরিকার আটলান্টাঠারে আজ রাতে ফিফা বিশ্বকপ গ্রুপ এইচ ম্যাচে স্পেন এবং সাউদি আরব মধ্যে খেল হব। এই ম্যাচ ভারতীয় সময় রাতে 9:30 আরম্ভ হব। অন্য এক খেল আমেরিকার লস এঞ্জেলসঠারে রাতে 12:30 গ্রুপ জি ম্যাচে বেলজিয়াম ও ইরান মধ্যে মোকাবিলা হব। এথর মুখ্য সংবাদগুলো পুণে 2047 বিকশিত ভারত গঠন লক্ষ্য পূরণ পাই বিকাশ প্রত্যেক বর্গ ও ব্যক্তি নিকটে পৌঁছবার আবশ্যকতা রয়েছে। রাণী দুর্গাপতি বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন উৎসবের রাষ্ট্রপতি উদ্বোধন। সুস্থ আয়ু যোগ বার্তা নেই দেশ তথা দেশ বাহারে আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত। মানসিক ও শারীরিক সুস্থতা যোগ অপরিহার্য কহিলেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর আমোনিয়া গ্যাস দুর্ঘটনায় 7 মৃত 70 আহত। এবং শ্রীলঙ্কার দাম্বুলাঠারে অনুষ্ঠিত ত্রিরাষ্ট্রীয় এক দিবসীয় ক্রিকেট সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা 66 রনরে পরাস্ত কলা ভারত। সংবাদ শেষ হেলা।
1: আপন মানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু।
0: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নেই আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জেলা হালচাল। আজ জেলা হালচালের শুনন্তু বরগড় জেলা সম্পর্কের তথ্য দিয়েছেন আম বরগড় সংবাদদাতা উমেশ চন্দ্র বিশ্বাল ও উপস্থাপনায় মু সত্যরঞ্জন মহাপাত্র। বরগড় জেলার প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানকু 10 বর্ষ পূরণ হয়েছে। সমগ্র দেশের মাতৃমৃত্যু হার রোকিবা এই কার্যক্রম চালছে। বরগড় জেলার এই কার্যক্রম সফল হয়েছে। জেলার গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রগুলিকের এই কার্যক্রম হেউথা বেড়ে গত বর্ষঠার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মানকরে এই অভিযানকু কার্যকারী করা যাচ্ছে। 2024-25 বর্ষে জেলার 9000 গর্ভবতী মহিলা এই যোজনার সেবা পাইলে।